চলে নেবেন কোন অভিনয় করবো পরি খাসি ওপর চকল আসিনেন হাত চারখ পরে কে সে বুকো।

দেখে আজকে বরুণ দপ নেমনে তোর মামত কো দোয়া থেকে ওয়ারেন্টার সামনে জুয়ে তরতে ওয়ারেন্টার সামনে লোকে গলকে কোলো রহা নাল কেন ওয়ো ওয়ো।